0: বাকি লৈ যাবলৈ মঞ্জুৰ বনাইছে। রিফিউজ ডিরাইভড ফিউল আর ই এফ ওয়েস্ট মেটেরিয়াল কোহিমা মিউনিসিপাল কাউন্সিল কি এম সি ডাম সাইট লেগেসি ওয়েস্ট রিমিটেশন প্রজেক্ট লাগা সবচেয়ে পহলা কনসাইনমেন্ট যাকালে কমিশন করে কিনা সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট আর এনভাইরনমেন্ট ওয়াপাস জতম করে রাখিয়াদি ডর কামিয়াব হয়েছে। সব মিলাই কিনা আর ই এফ ওয়েস্ট মেটেরিয়াল লাগা 11 টনস তো ইউ এম এস ও মুতং থাংস্কাই কেলেন্ড্রেড ইস্ট জান্টিয়া হিলস মেঘালয়াবরা সাইন্টিফিক প্রসেসিং আর চলাবলীর কারণে ফ্রি অফ কস্ট বা পঠাইছে। ডেপুটি চেয়ারপার্সন কে এম সি কিনোসো সিকোসিবরা সবচেয়ে পহলা কনসাইনমেন্ট শুরু করে দিয়া সময় হাইস্কুল ওয়ার্ড কাউন্সিলর অফিসিয়ালস কান এস বি এম আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কে এম সি আর স্টাফ কান বা যোগ লৈছে। লেগেসি ওয়েস্ট রিমিটেশন ইনিশিয়েটিভ তো এস বি এম ইউ 2.0 বা উঠাই কিনা লেগেসি ওয়েস্ট লাগা 40,250 মেট্রিক টনস তাকে রিমিটিয়েট করি আর ডাম সাইট মাটি লাগা 1.4 একর্স কান রিক্লেম করি আছে। প্রজেক্ট খতম হবলে এতিয়া ফাইনাল স্টেজটি থাকি কিনা কে এম সি বা সাইন্টিফিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এনভাইরনমেন্ট বাঁচাই দিবলি আর পাবলিক হেলথ কারণে কমিটমেন্ট রাখিয়া দেখাই আছে। কে এম সি বা সব জানতাখান লগতে ছাপরা খান অথরাইজ না করিয়া খুশি খুশি না ফিলাই কিনা রিক্লেমড সাইট বাঁচাই রাখি মিল মিলাপ দিবলি অনুরোধ করেছে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম দিন তো আজি মানাই আছে। এই সাল লাগা থিম মিউজিয়ামস ইউনাইটিং আর ডিভাইডেড ওয়ার্ল্ড হিসাব রাখি আছে। মিউজিয়ামস কানবরা কালচারাল সোশ্যাল আর জিও পলিটিক্যাল আলাগ আলাগ ভাগ করিয়া দি জড়াই দিয়া হিসাবে কাম করে কিনা ডায়লগ বুঝাবুঝি আর সব মিলাই দিয়ে আর শান্তি তো পুরা দুনিয়া দি কমিউনিটিস মাজুদি আনি দিয়া হিসাবে থিম তো রাখি আছে। এতিয়া একটা রিপোর্ট শুনি বলে পাব
1: কিচেন মানাবলে কারণে ডিপার্টমেন্ট অফ আর্ট এন্ড কালচার নাগাল্যান্ড পাড়া সব ভিজিটার্স লগত স্টেট মিউজিয়াম কোহিমাতে আজি আর কালি ফ্রি এন্ট্রি দিয়ে আছে। স্টুডেন্টস স্কলার্স রিসার্চার্স এডুকেশনাল ইনস্টিটিউশন টুরিস্ট আর জনতা খান লগত মিউজিয়ামতে আহি কিনে ধুন কালচার হেরিটেজ ট্রেডিশনাল আর্টিফেক্টস আর হিস্টোরিক্যাল কালেকশনস রাখি থাকিয়া খান সাবলে মাতিছে কোনো আকাশবাণী নিউজ কোহিমা।
0: অল কমার্শিয়াল ভেহিকল এসোসিয়েশন এ সি ভি এ ভুখা ডিস্ট্রিক্ট বা 12 ফাউন্ডেশন দিন তো যাকালে মানাইছে। থিম স্পিকার এসোসিয়েট পাস্টার ডাব্লিউ টি বি সি জরিন্তং হামচয় বা মেম্বার্স লগতে নিজের প্রফেশন টি মন দিবলে অনুরোধ করে আর কমার্শিয়াল গাড়ি ড্রাইভার্স বা বস্তু সামান দাওয়ি আর প্যাসেঞ্জার্স লাগা ট্রান্সপোর্টেশন করিয়া দি মন খুশি জানাইছে। প্রোগ্রাম সময় দি হাউস পর ড্রাগ ফ্রি ভুখা ক্যাম্পেইন তো পুরা সাথ দিবলে ফেসলা বনায় কিনা জন্ত লথা ইউথ হহবরা জারি রাখি আছে। মেম্বার্স এ সি ভি এ ভুখা জুরিসডিকশন হিসেবে নন লোকাল মালিক বা কমার্শিয়াল গাড়ি চলার লগত জড়িয়া 2018 রেজলিউশন দিয়ে দুবারা খাড়া করবলে ফাসলা বানাইছে আর ওয়ান গভর্নমেন্ট ওয়ান টেক্স লাগা প্রিন্সিপাল দিয়ে কমিটমেন্ট রাখিয়া জানাইছে। আর সরকার বা সোশ্যাল মিডিয়াত একটা পোস্ট ভাগ করে কিনা ইন্ডিয়া দি খালি দুই তিন কারণে তেল রাখি থাকি আছে কোয়াদু মিসা আছে কইছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পি আই বি লাগা ফ্যাক্ট চেক ইউনিট পরা কইছে কি এইটো তো মিসা আছে। ইউনিট পরা জানাই দিছে ইন্ডিয়া দি সারপ্লাস রিফাইনিং ক্যাপাসিটি লগতে ক্রুড অয়েল তো 60 ডেজ কারণে স্টক দিয়ে রাখি আছে। পি আই বি পরা মানুকান লগতে ভয় না করে বলে আর ফিউল আর গ্যাস লগত জড়িয়া খালি অফিসিয়াল সরকার সোর্সেস পর দিয়া জানকারি দি বিশ্বাস করি বলে সাল্লাহ দিছে। আর ইতলকত আজি ফুজুর লাগা খবর ইমান দি শেষ করে আছে। শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানে টি নাগামেজ খবর আনি দিবলে আছে।

প্রোগ্রাম থেকে দর্শক গীত শুনব আপনাদের আতিফ আসলাম লগা অবস্থে ফিল্ম আছে বত্তি গুল মিত্র চালু আর এই গীত লিখে হয়েছে মনোজ।

0: was bogajan para ko sunita basumatri ta hai likhi na bata hello sir ji moi joldi joldi sms kora nimite morning dibo pahori se apuni ke okay good morning my dear amu bye koi na likhi ase well thank you so much ikuno hai morning na libi buji jai kil mane etia morning hai ise to na buji ja ase but anyway thank you so much apuni ko likhi na bata dia karone well to eta traffic headline laga time hoi jaise
1: FM Dragon Band
2: 103
1: MHz News, music and entertainment
2: This is FM Dragon Band
1: FM 103 MHz
0: Itu Akashvani Kohima FM Dragon Band 103 MHz par eta real time traffic update ani di ase Mon khola para lokina PHQ junction to koile eta northbound That is niche jagha nole moderate ase aro southbound jun kan upor finai ase to hole light ase koin apni ke janai di ase kintu alternate route alag rasta cholabole mon ase koile all ministers hill to jail colony tu rasta cholao pare phq junction par lokina major junction to koile ta northbound de hole moderate ase aro southbound de hole light ase kintu alag rasta cholabole mon ase koile paramedical to t model to ig itu rasta cholao pare nohile lady miles road itu rasta cholao pare tcp gate par lokina raju point to koile ta northbound aro southbound duta tv moderate ase কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহিলে বক্স কাটিং টু এনএইচএ কে টু সেন্সাস পয়েন্ট এইটো রাস্তা বি চলাব পারে নহিলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লৈ কিনা সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হইলে মদিরেত আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু এনএইচএ কে এইটো রাস্তা চলাব পারে High school junction par lagina census point to koile dia north bound de hole moderate ase aro south bound de hole light ase kintu ala crossa chola wale mon ase koile billy graham road to dbs chola pare noile high school junction to t model road itu rasta chola pare aro nha k junction par lagina census point to koile dia north bound aro south bound duta tv light light ase halka ase traffic tu কিন্তু আপনি কান আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে এইটো থাকিছে এতিয়া কারণে ট্রাফিক আপডেট আকৌ ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragon Band
1: FM 103 MHz
0: Welcome back listeners, ito Akashvani Kohima FM Trakopan, 103 MHz par apni yon program huni ase, aro huni thakya program ase, Hindi film gaan program, Hit Songs. To program te ako dusra git huni bo, Head Story 4 film par ase, Jubin Nautiyal aro Niti Mohan laka waste. Git likhi ause Manoj Muntashir aro music te ause Arko.

0: নাক মুখ আর গলা খান্তে খুজলি হয়, শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকুবি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে, কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হবো পারে। আমাখান লাগা গাও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলা বলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
1: Good morning, my dear beautiful people. Once again, welcome back to FM Tragoban at 103 MHz. You're vibing with RJ Veronica on the next for the next half an hour. So yes, let's talk about something interesting. The songs that, you know, secretly became chapters of our life, right? Ever noticed? Yeah, have you ever noticed like how one random track can instantly take you back, right? A school crush, a rainy evening, a long drive, or a particular moment you spend with somebody, or music that, like, you know, helps you remember photographs sometimes or memories. So let's kickstart this musical memory land. Here's a song that many of us once, you know, sing out loud like it was our personal anthem. So this is T-shirt by Chantel. Here we go.

0: major breakthrough against transnational drug trafficking networks operating along the Indian-Myanmar border with the arrest of Myanmar-based kingpin Thun Sin Chaung from Delhi. President Draupadi Murmu to present Padma Awards for the year 2026 on the 25th of this month. Defense Minister Rajnath Singh on a two-nation visit to Vietnam and South Korea today. Tensions between United States and Iran escalate once again after President Donald Trump issued fresh warning to Tehran, with negotiation remaining stalled over uranium stockpiles, sanction reliefs, and compensation of for war-related damages following months of unrest across West Asia. In landmark decision, Shuvendu Adhikari-led BJP government in West Bengal raises the upper age limit for entry into state government jobs. The upper age limit for recruitment to Group A post has now been set to 41 years. Election Commission announced schedules for the biennial election to 16 seats of Maharashtra Legislative Council. Polling will be held on 18th of June. And in tennis, Jannik Sinner wins Italian Open title in Rome after defeating Casper Ruud of Norway 6-4, 6-4 in the finals. That is all we have in this news headlines. Have a good day.
1: FM Dragoban.
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: FM Dragoban.
1: FM 103 MHz.
3: बदलो बदलो आदत बदलो
4: मशीन में कपड़े डालने से पहले चेक नहीं किया था क्या
3: बदलो बदलो आदत बदलो अब नजदीकी बैंक जाकर फटे पुराने नोट्स बदलिए अगर बैंक मना करे तो आरबीआई के ओम्बुड्समैन से शिकायत करें आरबीआई कहता है जानकार बनिए सतर्क रहिए
5: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়েল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যোনটো খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারী দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
6: Pulhai, Tongna Loyai Bangtu. HIV had AIDS Prevention and Control Act 2017. HIV New Bathai Han Yang Han Niki.
7: Haba Shakung Yu Ka Shu Lam Lolo, Dowai, La Yashing, Malisham had a Lupu Nok New Han Lamai. HIV New Buku Gaye, Han Day Nidik Han Shing Shu Diki.
6: Jenny, Han Day in the Nova, Kadok New Nung Han Kesha.
7: Haba Shayana, Nagaland State AIDS Control Society Homai Shom Buniki.
8: HIV AIDS Act Hajan Nido Antik Nyat Kamten Ati Yandibu Hoba Wilet Bu Shanga
9: Pandaway Didashi HIV AIDS Ka Kamanan Kila Hoba Tapat Bu Ek Hajan Nido Antik Nyat Ko HIV Shat Pau Bu Hoba Ho Shadai La Bu Bu La Shanga Ki
8: Ho Ek Dai HIV Shat Kibu Mat Chi Ko Hawan Tedo Chago Kamsilai Kamhanga Wedo Shibua Mangsi Sau Chau Shanga Hoba Lubu Kauta Kamtena Buadan Poda
9: Habung Yedibu Nagaland State AIDS Control Society Tanguga Kuta

0: তো দোকান রুখি থাকে মানুষ লানা
1: হলে
0: 2022 পর নিজে লওয়া শুরু করেছে।
1: ওকে বেশি ভাল জানি পাইছে। আপনি বি কেন মন ইচ্ছা থাকি কিনা শুরু করবলে ভাবনা করেছে এই বিজনেস তে?
0: মানুষ খান বিজনেস করে সাত না এনে মোকাম বি 18 এনে ট্রাই করব কই কিনা না তো পারফরমেন্স জব না পাবো তো কারণে বিজনেস তে এনে স্টার্ট করি কিনা না করে সব কই না শুরু করেছে।
1: মাইকী মানুষ বি উঠি না আগে যাব পারি ফ্যামিলি পরি সাপোর্ট করে। আচ্ছা আপনি লগা এই স্কিলস ট্যালেন্ট খান বানাবলে কেন করি কিনা শিকিছে আপনি?
0: নিজের মানুষকে চাই থাকি কিনা না মানুষ বানা আনিয়া খান চাই কিনা করি ল।
1: আচ্ছা এইটা লগা বিজনেস তো আপনি একলা ভরা চাই না আপনি খান বি জয়েন্ট ভেঞ্চার নিলে বি পার্টনার হান বি আছে?
0: মানে একলা লাগছে এটা তো।
1: আচ্ছা থ্যাংক ইউ। আপনি বি এই বিজনেস করি কিনা যাই থাকে দাম দে কি লাগা চ্যালেঞ্জেস না বেশি নিলে বি দুঃখ সুখ খান সামনা করি না আইসে?
0: এত খান তো কেতিয়াবা সেল বেশি দেরি নহয় হয়ে যায় টু থ্রি ডেজ বি যাতারাবি নহয় হয়ে যায় না লাভে হয়ে যায় তো না টাইম তে না লস বি হয়ে যায় হয় না লাভই থাকে।
1: ওকে থ্যাংক ইউ। এই জুয়েলারিস আপনি লাগা দোকান দিয়ে চাইছি হইলে ভ্যারাইটি আছে তো এই জুয়েলারিস খান বানাতে কিমান টাইম নইলে বি মহিনা নিচিনা লয় আপনি আনবি?
0: না এই খান তো ছোট ডর ওপরে যায় ওই কোম্পা তো 18 দেবে বেশি বানাবো পারে কোম্পা তো 1 ডে 2 ডে লাগে যায় আছে।
1: আচ্ছা আর আপনি কি একটা হতিব এই আপনি লাগা জুয়েলারি ডিজাইন তো লোকাল ডিজাইন হে আছে না ওয়েস্টার্ন ডিজাইন বি বানাই না চাই আপনি হান?
0: লোকাল ডিজাইন হে আছে হলে কোম্পা ওয়েস্টার্ন ডিজাইন লোবলে মন না না হলে তো তাইখান স্যাম্পল নলে তাইখান এই তো কিবা কই দিব না না বানাবে কইলে তো নি বানাই কেনা দিয়ে দে।
1: ওকে তো ওয়েস্টার্ন ডিজাইন খান বি অল্প তো বানাই না চাই না আপনি হান?
0: হয় হয় হয়।
1: ওকে ঠিক আছে আপনি কি আর একটা আমি হান জানিলে মন যাব রাফলি একদিন দে কি মান নিছনা আপনি আমি বিক্রি করব পারে আপনি আনা সামান খান
0: সেল ভাল থাকে টাইমতে হলে সিজন টাইমতে হলে তো 15-20 ইনামি পারি যায় হলে বি সিজন না থাকে টাইমতে তো কোয়া নিছনা তো 3 ডেজ বি যাতারাবে না হয়ে যায় না লাগ হয়ে যায় ট্রেডিশনাল লাস না
1: হয় হয়
0: এত কান তো সিজন বি হয়ে যায় তো।
1: আচ্ছা আপনি বি আপনি লাগা কাস্টমার্স খান বড় কেন ফিডব্যাক নিলে বি কমেন্টস দে আপনি লাগা কাম ওপর দে
0: কাস্টমার্স খান পড়া কাস্টমার্স খান তো নি ভাল ভাল থাকে দে ওই কোম্পা তো নি ডিল করো বলে না পারে মানুষ বি আহে না হলে বি কাস্টমার্স খান তো নি ভাল ভাল আহি যায় আর যে মো খান তো নিজের কাস্টমার বি থাকি যায় তো এই দোকানতে তো হয় তো মো খান বি যে প্রাইস তো নিজের কাস্টমার তো অলত আলাপ বি হয়ে যায় না ওই তো না তো তাই খান বি খুশি পায় আহে।
1: আচ্ছা বেশি খুশি আছে আপনি লাগা বিজনেস মান ভাল ভাল সেট আপ করানে কাস্টমার্স খান বি আপনি দোকানে ভি বিচারি না আহে
0: বেশি
1: খুশি পাইছি দে। আচ্ছা আর আপনি কি একটা হতে বলে মন চারো আপনি নিচিনা এনেকা বিজনেস সেট আপ করবলে মন চাই বলে না আপনি কি এডভাইস দিবলে ইচ্ছা করে?
0: এইটো তো বিজনেস সেট আপ করব নয় শুরু করব কলে মন দি কেন করব লাগে নলে মানুষ করে আছে কই কেন করিলে তো না না পারে আজকালি তো কম্পিটিশন আছে না দোকান বি বেশি হয়েছে আর ওই কাস্টমার মানুষ কিনিয়া চলাবে বেশি হয়েছে হলে বি আজকালি তো কম্পিটিশন নাতে আছে না তো মন দি কেন করব লাগে এটা তো কোন কোন হলে বি করব কইলে না।
1: আচ্ছা সে ভাল জানকারি পাইছে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি কি একটা হতে পারে আপনি তো বাহারে যাই না ট্রেনিং খান নইলি বি যাই না মানুষ হাঙ্গে শিকায় না শিকায়
0: নাই না তো না করে।
1: আচ্ছা এটা তো নিজের হে করি না নিজের লাহে ডিসপ্লে করি না
0: হয় হয়।
1: আচ্ছা আপনি তো এই নেকলেস নহিলে বি কিসিম কিসিম অর্নামেন্টস না জুয়েলারিস বানাবলে মেটেরিয়ালস টুলস খান বেশি চলাই না ইন ভ্যারাইটিস আপনি সব চলাই?
0: ও মেটেরিয়ালস তো আলাগ আলাগ হয় হয় আনি কিনা চলাই দোকান তো হয় মেটেরিয়ালস তো বেশি আছে প্লাস্টিক কেমিক্যাল যে না কি কি না বোতল না গ্লাস লা না বেশি থাকে।
1: ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি কে বেশি খুশি পাইছে আপনি লদে জানকারি হলো পাই না অ্যাবাউট বিজনেস আপনি খানা বিজনেস লা পড়ে থ্যাংক ইউ সো মাচ। হ্যালো লিসনার্স আজি আমেন আর একটা দোকান দাইন আছে জুনি একটা আন্টি তালা দোকান দিয়ে হুসিয়ে লো বাস্কেট ভ্যারাইটি অফ প্লেটস নাগা লাগা নাগা মানুষ লাগা সামান ভ্যারাইটি আছে তাইলে ওপরে কথা কোয়া শুনব আপনি ওয়েলকাম করেছি দে আমি হ্যাঁ প্রোগ্রাম দে। আচ্ছা আন্টি আপনি

0: business to a class na apne hando joint venture se.
1: Actually, this is with my younger sister.
0: Okay.
1: She's already married. Hulu bi mu dujin tai bi interest as a flower day ina han bouquets kan bana han na. Ito ani dujin mili na kuro ko na startup kura se.
0: Okay. Apni na life fashion do business as well as a teacher na. Apni bi ki challenges kam she face kuna ye business kreena chadam de.
1: Challenges. The challenges is sometimes when there is no sale. কেতিয়াবা তো না চেলবি নাথাকি না চেতাৰ নহয় নেবি দিন খতম হৈ যায় এইটো টাইম দে বেছি ডিচহাৰ্টেড হৈ যায় আয়া চেলিঙা নহৈছিলে কেতিয়া বাদ ইনক ভাৱনা কৰে কৰে বি কি না তিৰা হৈ না না বাট এট দ্য চেম টাইম বি অলছ' উই ট্ৰাই আৰ বেষ্ট টু না একটা চামান নহয় না চবেই মিলি না ইনক কৰিছিলে ওৱান থিং ওৰ আদাৰ থিংটো ইনক হ'লে মানুহ আনবি না আইনে আস্তে আস্তে দোকানটো চাই কিনে অ' তাতে বি এইটো চামান আছে ইংগা কৰি আইনে চাই না ল'বনি ইংগা কৰি মহান ভেৰাইটিজ ৰাখি না আছে দোকানতে
0: অ'কে আপুনি দোকানতে চাইছিলোঁ ফ্লাৱাৰ্ছ কাম বিছে আৰু কোনচিনা বেগছ ট্ৰেডিশ্যনেল বেগছ ভেৰাইটি আছে আপুনি দোকানতে বেছি পাকিলা চামান বেছি চেল কৰিব পাৰে
1: স্পেচিয়েলি এতিয়াতো এতিয়া হিচাপে তো মহানগৰ জেগাতে টুৰিষ্ট খান বেছি আহে হৈছিলো তো মেইনলি এইটো জুৱেলাৰিজ কাৰণে লগা এইটো না ট্ৰেডিশ্যন লগা কি কি আন ৰখা তো এইটো বেছি চেল চাই
0: অ'কে আৰু আপুনি মহান লিচনাৰ্ছ কাৰণ জানিব বিচাৰো আপুনি লগা জুৱেলাৰী ডিজাইনটো লোকেল ডিজাইন হে না ৱেষ্টাৰ্ণ বি এম্ফাচাইজ কৰে আপুনি
1: মেইনলি এতিয়াতো মহান লোকেল ডিজাইনহে ফ'কাছ কৰি আছে
0: অ'কে ফ্ৰম দ্য কাষ্টমাৰ like any western kana design kan apne ange order kore na nukre
1: as far as now iman order da hanai de mostly the hand of traditional hai bisai or tourist kan bi de na bishi bisare
0: okay apni ro earring kan da apne anda banana na banai
1: mui brand na banai na mui la cousin brai tai banai de bu and then from her through her only we buy in bulk in wholesale in our wholesale kore wan
0: to design kan ma sundar sundar dikhe ase design da apni laga ideas na dahan apne ikilo de melaina design create kore
1: sometimes na mon bi ina sai thake na design do ina ase kuna share kuna design kan do banai
0: okay ma sundar ma baba ko dise roughly na like in acting de keman china apne bi bikri kro pare roughly
1: roughly ina sell to pa dai shi ko sometimes 4-5,000 to sell ko pare but ina কমতি দিন দিয়ে এনে 1,000 হার্ডলি নদী 500 পিস সেল করব না পারে লাগে দিবি থাকে
0: ওকে ওকে আচ্ছা এনে আপনি লা দোকান সাইশলে বেশি সুন্দর আছে কাস্টমার হামি বেশি আইনে দিকে তাহা লাগা কমেন্টস লিলি রিভিউস কান কিনা থাকে আপনি আন প্রোডাক্ট অপরে
1: মেইনলি কাস্টমার সাহা হন তো ওকে ফ্লাওয়ার্স বি বেশি খুশি পাই থাকে না ওদেবি তান আইনে কোয়া তো আল্লাহ খান দেবী ফ্লাওয়ার্স তো সাই থাকে ওদেবি আপনার দোকান দিয়ে এনে ফ্লাওয়ার্স কালার্স খান তো এনে মানুহান লগা না চকুতে লাগে লয় বেছি আছে ইঙা কৈ না এণ্ড এৰেঞ্জমেণ্ট অলছো এনে ইউনিক একটা আছে ইঙা কৈ এণ্ড দেন ৱেন ইট কামছ টু ইটো এৰেঞ্জ খান বিনা তাহান ডিজাইনটো বেছি ৰিফাইন আছে বনা খান বিনা ইনা বুইনা কামেছটো কৰি থাকে
0: আচ্ছা আৰু আপুনি লাষ্ট ষ্টৰি চাইছিলোঁ তো মেখেলা আমি ঠিকে আছে ইটো হ'ল দ্য উইফ লাছ না মেচিন মেড লাছে
1: মেচিন মেড লাছে
0: আচ্ছা
1: এতিয়াতো মিক্স বি ৰখা আছে না হেণ্ডমেড আৰু মেচিন মেড লাগবি কি কাৰণে it depends on the customer some customers like handmade some do machine laga aro sosta laga dam laga inara it depends na customer kan inara na pisar na hida gitu ani so be mix kore rakhe ase
0: okay okay jan karima bal dise man thank you dise apni ki aro ekta hudibo apni last ore ki laga traditional attires kan dona earring hobi kapra hobi ki la tribe la bisi janishna apni feel kore
1: tribe la do mui when it comes to ine mekla khan hodilo na tribe laga do inga do na rakhe holi bi dia this days to che modern laga sab thaki do na mekla khan itu ne bishi common jai thiye
0: okay apni do bahar de bi chena ni like training hami dina na te manange
1: actually training do ek par bi dia nai de
0: okay, okay.
1: Training do ek par bi dia nai
0: okay okay thank you so much aru apni ke ta do apni do itu necklace la hili bi na variety of ornaments kan jewelries panawole do materials you choose kan do kila bishi supplement kore
1: জুৱেলাৰিজ খান তো এনেই বিটছ খান না বিটছ খান তো এতিয়া লাই বেছি বিচাৰি নাই কৰি থাকে মানুহ
0: না আপুনি কে লাষ্ট এটা চাউল সুধিব আপুনি নিচিনা বিজনেছ ছেট আপ কৰি না যাওঁ যায় স্পেচিয়েলি ফৰ দ্য য়ং ৱিমেন না আপুনি কি এডভাইচ দিব বুলি তাহাঁতি ইচ্ছা কৰিব
1: মোষ্টলি মই কওঁ ইউ নিড টু হেভ এ পেচন এট দ্য চেম টাইম ডোণ্ট গিভ আপ ইজিলি it takes time to build up anything na in life kiki business grow could be if you are so impatient then within I would say that in amula dukan be in a business setup grow it's not one night la no way na so you have to be very patient and then you have to be creative enough to set up your na business. Okay. Itu ya sih.
0: Okay.

0: FM 트래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이두 아카시바니 코히마 FM 트래그 밴 113 메가헤르츠의 리얼타임 트래픽 업데이트 아니디아세 코히마 타운라가. 몬콜라 바로 이기나 PHQ 정션 또 걸리대 노트바운드 데티스 니체 야간에 헤비에세 아로 사우트바운드 준칸 오퍼피네 헤세 투엘레 라이터세 코이나 제네디에세 কিন্তু আলাক রাস্তা চলা বলে মনে আছে কইলে আপনি কান অল্ড মিনিস্টার্স হিল টু জেল কলোনি চলাও পারে দ্যাট ইজ অল্টারনেট রুট পিএইচকিউ জংশন পার লই কিনা মেজর জংশন তো কইলে এটা নর্থ বাউন্ডে হইলে হেভি আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলা বলে মনে আছে কইলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আইজি ইতো রাস্তা চলাও পারে নইলে লেডি মাইলস রোড ইতো রাস্তা চলাও পারে টিসিবি গেট পার লই কিনা রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিবি মন্দিরত আছে কিন্তু আলাক রাস্তা চলাব বলে মন আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু NHA কে টু সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে নইলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট ভালো লাগে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি মন্দিরত আছে কিন্তু আলাক রাস্তা চলাব বলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু NHA কে ইটো রাস্তা চলাব পারে হাই স্কুল জংশন পার লই কিনা সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড হইলে মদিরত আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলা বলে মনে আছে কইলে বিলিগ্রাম রোড টু DBS চলাব পারে নইলে হাই স্কুল জংশন টু টি মডেল রোড এটা রাস্তা চলাব পারে আর NHA কে জংশন পার লই কিনা সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাক রাস্তা চলা বলে মনে আছে কইলে TCB গেট টু রাজু পয়েন্ট এটা রাস্তা চলাব পারে এটা থাকিছে এতিয়া কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজিতে
2: ফুড ইনটলারেন্স আর এলার্জিস লাগা সিমটমস টু ভমিটিং ডায়রিয়া পেট বিখা স্কিন র্যাশেস চেহারা জিবা আর লিপস ফুলি যা শ্বাস লবলে দুঃখ পা খান আছে ইটু খান লাগা কারণ টু খা লওয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে খা লওয়া প্যাকেটস তে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকা তো ভাল পারা পুরি লবি ইটু লিখা খান তো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলেবি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি খা লওয়া গাঁতে নামিলা খান তো নাকি নিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তো আটা ময়দা খান না খাব লাগে খা লওয়া পারা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
3: দমাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁতে বিমার কিসিম ওলাই যায় আলাক নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায় কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁ নিমিতে পয়সনাস হয়েছে কুইলে ঘুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয় শ্বাস লবলে দুপি পাই যায় আর মানুষ লাগা সুকুবি বিয়া করে দিয়ে দাওয়াই নাচলা টেঙা ফল খান্তু সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খান্তু ক্যালসিয়াম কার্বাইড

0: julaigine pakibule dia khan hobo pare amakhan laga gau noksan komti hobo nimite tengapul khan kha lua age hotai balbara tulabule yat kuribi food safety authority department of health and family welfare government of nagaland para public interest nimite issue kuri di ase
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Idu Akashwani Kohima FM Dragoban 103 MHz par apni an program di thakya huni ase aru etia hunia hobo Hindi film gan program apni pasand gana that is SMS request program ase so RJ Jacob apni han sab ke welcome kuri ase swagat kuri ase namaste aur salam kuina janai di ase apni kan message likhi kina pathao pare itu number te 9436805333 aro mai ek bar koi di ase 9436805333 itu te apni kan message likhi kina pathao pare aro code ase FM space H iniga likhi kina pathabi আৰু লিখি কিনে পঠাই দিম দিয়ে আপুনি গান ফিল্ম লগা নামটো ঠিক ঠাক লিখি কিনে পঠাবি আৰু টাইটল অফ দ্য চং আপুনি গান কোনটো গানটো শুনিবলৈ মন আছে এইটো লগাবি ঠিক ঠাক লিখি কিনে পঠাই দিলে বেছি ভাল কিনে জনাই দিয়া আছে তো লিচনাৰ্ছ গান আপুনি খান লগা মেছেজ ৰুকি থকা টাইম দিয়ে মই পহিলা গীত এটা বজাই দিয়া আছে আমি ত্ৰিবেদী লগা ৱাচি আছে ফিল্ম আছে আন্ধা ধুন

প্রোগ্রাম টা একটু দুশ্চয় গীত শুনি আর এই গীত কারণে লিখি কিনা পথা আছে ভিলি ফ্রম জেনেভত আর তাই এই গানা মাঙি আছে রকি ফিল্ম পড়া দ্যাট ইজ 2006 লাগা আছে এই রকি উলিবি আর তাই এই গানা মাঙি আছে মাই লাভ ফর ইউ এই গানাটা বাজাই দিবি কোয়াইছে সো লিসনার্স খান এটা শুনব অলকা ইয়াগনিক আর হিমেশ রেশামিয়া লাগা ওয়াস্তে ফিল্ম আছে রকি

প্রোগ্রামটো আকৌ শুনিব আপোনালোকে বিশাল দাতলানী লগা ওয়াস্তে, ফিল্ম আছে বেং বেং আর একটু গীত কারণে লিখি কিনা পতা আছে অজয় কহিমাপাড়া।

প্ৰগ্ৰামটোৱে কৈ শুনিব এছ জানকী আৰু মহম্মদ আজিজ লগাৱাস্তে। ফিল্ম আছে আখৰী ৰাস্তা আৰু এইটো গীত গানে লিখি কিনে পতা আছে বালিপথৰ আসাম পৰা হনৰিকা তিমুংপি। আৰু তাই এইটো গানা ডেডিকেট কৰি দি আছে যোগেন্দ্ৰ ৰংপি, সুনীল সোণালী এংটিপি, সুনীতা বসুমতারী, অঞ্জলি বসুমতারী, অমল বসুমতারী, বিমল বসুমতারী, রমেশ পাত্র, শিকারী রংপার, ভাইকন মুন্ডা, প্রেমিকা তেওয়া, দেবজিৎ হাজরিকা, বিমল বরা, চুবাকে জামের, ফাগু উরাং, কাসিম আলী, রকুবিলে মেথা, বীরেন হানসে কইগিনা লিখে আছে। এন্ড অল এফ এম লিসনার্স কইগিনা লিখে আছে।

ৱেল লিচনাৰ্ছখন প্ৰগ্ৰাম চেষ্ট কৰিবলৈ তেওঁ হৈছে এইখন এই প্ৰগ্ৰাম চেষ্টি শুনিব আপোনালোকে অনুৰাধা পটৱাল লগা ৱাস্তে ফিল্ম আছে সাজন আৰু এইটো গীত কাৰণে লিখি কিনে পঠা আছে সপত সংগী ৰেডিঅ' লিচনাৰ্ছ গ্ৰুপ আৰু তেখেত যিটো গানা ডেডিকেট কৰি দি আছে ভাইকন মুণ্ডাকে চ' লিচনাৰ্ছখন এইটো গীত লগতে প্ৰগ্ৰামটো চেষ্ট কৰি হ'ব হয় আপোনাৰ বেছি মানুহ লিখি কিনে পঠাই দিছে কিন্তু কুম্বাহানাটো গানাবি নাই আপুনি লিখি কিনে পঠা গানাটো নাই তেওঁ কাৰণে মই বাজাই দিয়া নাই চ' প্লিজ ডণ্ট মাইণ্ড বেয়া নাপাবি দোসরা দিনটিবে আরও লিখি কিনে পঠাব পারে আপনি দোসরা ফিল্ম লাগা নাম দি কিনা এনে আপনার পাঠাইছে বলে থাকিয়া গান মই বহান বাজাই দিব কিন্তু না থাকলে তো উপায় নাই এই বিয়া নাপাবে আরও একবার কই দিয়ে আছে ওয়েল লিসনার্স গান এই গীত লগতে প্রোগ্রাম বি শেষ করে হব এটা বাজাই কিনা বাজাবলে থাকে গীত সাজন ফিল্ম পারা আর সময় এক বাজি হওয়ালে আপনি কারণ শুনিয়া হব এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম সো স্টে টিউন মই আজি জেগব আপনি সবকে উইশ করে আছে হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে

0: Well, yes, ladies and gentlemen, swagat kure se apni gan sabke FM Trakopan 103 megahertz apni ani tu huni ase Akashvani Kohima station bara aru itia 3 baji ada laga traffic jankari ani dia se Kohima town karni to mohan note Kohima huishu kule du Nagaland civil secretariat la rasta jafani kui ase aru south Kohima huishu kule du PR hill la rasta jafani kui ase তো এতিয়া মান মংখলা বা পি এইচ কিউ এই রাস্তাতে চাইছি বোলে নর্থ আর সাউথ টিভি ট্রাফিকটো হালকা আছে আপনি আরাম বা যাব পারিব ওলিবি দুসরা রাস্তা লব মন যা আছে বলেতো অল মিনিস্টার্স হিল পরা জেল কলোনি এইটু একটা রাস্তা আছে পি এইচ কিউ জাংশন বা মেজর জাংশন তাতে চাইছি বলেতো তাতে এতিয়া কারণে ট্রাফিক হালকা আছে নর্থ আর সাউথ টিভি আর দুইটা আলাক রাস্তা ভি আছে আপনি লব কলেতো পারা মেডিকেল টু টি মডেল টু আই জি নহলিবি লেডি মাইলস রোড এটি লব পারিব আর টিসিপি টু রাজা পয়েন্টে চাইছিলে নর্থ টু এতিয়া কারণে ট্রাফিক টু মডারেট আছে মানে এতিয়া কারণে ট্রাফিক ঠিকঠাক আছে সাউথে হয়েছে হলে তো ট্রাফিক হালকা আছে আর তাতে ভি আলাক রাস্তা দুইটা আছে আপনি আলাক রাস্তা বা যাব গেলে TCP to Razu Point, Nohelibi Box Cutting to NHAK to Census Point. Idwanasi. Aru Razu Point plus Census Point, Tati Hushukulidu, North to the traffic Halkasi, South to Hushula traffic to Itiakarne, Bariasi. Ulivi Chintana Kruvi, Alak Rasta Ektasi, Apnian Itu Rasta Varamba Jawa Parvo, Idwasi, Census Point to NHAK. আর হাই স্কুল জাংশন বা সেন্সাস পয়েন্ট তাতে চাইছি বলে তো নর্থ আর সাউথ টিভি এটা কারণে তো ট্রাফিক হালকা আছে আর এনি চিকি জাংশন তো সেন্সাস পয়েন্ট তাতে ভি চাইছি বলে তাতে ভি ট্রাফিক তো হালকা আছে নর্থ আর সাউথ দুইটা দিবি তো ইটু থাকিছে মহল্লা 3 বাজি আধা লাগা ট্রাফিক জানকারি কোহিমা টাউন কারণে আর আগলা ট্রাফিক জানকারি তো মান আনি দিয়া হব 4 বাজি দে ইটু আপনি শুনি বলে পাব FM ট্রাগোপ্যান 103 মেগাহার্টজ দি
1: FM ট্রাগোপ্যান
2: 103 megahertz.
1: News, music, and entertainment.
2: This is FM Trakopan.
1: FM 103 megahertz.
0: Alright, ladies and gentlemen, as promised, we continue with your Monday evening edition of Western Music RG's Choice. So stay with us as we continue to listen to some more good music. Well, we love your company, so I hope you will stick with us right here at your one and only frequency, your 103 megahertz.

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good evening, this is Akashvani Kohima, now the news headlines. Ministry of Development for Northeastern Region launches mission for value chain development of USP coffees of Nagaland. Nagaland Governor Nandakishore Yadav emphasizes importance of effective implementation of programs and continued efforts to ensure quality, inclusive education for students across state. Department of Tourism presents overview of key initiatives, achievements, challenges and future plans during review meeting with Governor of Nagaland, Nandakishore Yadav at Lok Bhavan, Kohima. Nationwide IEC campaign under PM Janman and Dajgwa launched in Vokha district aimed at ensuring saturation of government welfare schemes, especially among tribal communities and particularly vulnerable tribal groups. 5-day training on improved production technologies in floriculture inaugurated at KVK Office Conference Hall, Wakha, under Tribal Sub-Plan Project. In Manipur, ongoing blockade on national highways and economic blockade along inter-district highways badly affecting the economy and daily lives. Prime Minister Narendra Modi to hold bilateral talks with his Norwegian counterpart Jonas Gahr Store this evening. Union Commerce and Industry Minister Piyush Goyal says India is progressing rapidly despite global challenges and uncertainties. Joint Secretary Ministry of Petroleum Sujata Sharma says continued West Asia crisis triggered sharp rise in global prices of crude oil, natural gas and LPG, impacting India's import as well, adds that refineries are operating normally and India has sufficient crude oil reserves. U.S. President Donald Trump warns Iran the clock is ticking as talks to bring the war to an end stalls. Iranian media reports that the U.S. failed to make any concrete concession in its response to Tehran's latest proposals to end the conflict. Director General of the World Health Organization, Dr. Tedros Adhanom, appreciates India's health sector reforms and leadership in global health partnership. And in IPL cricket, host Chennai Super Kings to take on Sunrisers Hyderabad this evening. That is all we have in this news headlines.
0: FM Dragoban
2: 103 MHz.
0: News, music and entertainment.
2: FM
0: 103 MHz.
1: Hello listeners, itu Akashvani Kohima FM Tragopan 103 MHz apne an hunya se itia aro man dia se apne hala traffic jankari 4 baji laga se dudu to man itia note Kohima kushu kulitu Nagaland Civil Secretariat la rasta ja fani kuyese South Kohima hushu kulitu PR hill la rasta fani kuyese তোমান মংখলা বা পি এইচ কিউ ইটো রাস্তা ফানি চাইছি গুলিতো নর্থ আর সাউথ দিবি দিয়া কারণে এই ট্রাফিক হালকা আছে আপনি আন আরাম বা যাব পারিব পি এইচ কিউ জাংশন টু মেজর জাংশন তা দিবি ট্রাফিক তো হালকা আছে নর্থ সাউথ দিবি আর টি সি পি টু রাজু পয়েন্টে চাইছিলে নর্থ টু দি ট্রাফিক মডারেট আছে মানে ঠিকঠাক আছে সাউথে হইছিলে ট্রাফিক তো হালকা আছে তো আলাগ রাস্তা লোব গেলে দুইটা আছে টি সি পি টু রাজু পয়েন্ট নহলে বি বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সাস পয়েন্ট আর রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট তাতে চাইছি বলে নর্থ আর সাউথ দিয়ে কারণে তো ট্রাফিক ঠিকঠাক আছে বলে আপনি আলাগ রাস্তা লোব গেলে তো একটা আছে ইটো হব সেন্সাস পয়েন্ট টু এন এইচ এ কে আর হাই স্কুল জাংশন বা সেন্সাস পয়েন্টে চাইছি বলে নর্থ আর সাউথ দুইটা দিবি ট্রাফিক তো হালকা আছে আর এন এইচ এ কে জাংশন বা সেন্সাস পয়েন্ট তাতে চাইছি বলে নর্থ আর সাউথ দিবি এটার কারণে ট্রাফিক তো হালকা আছে তো এই থেকেছি 4 বাজি লাগা ট্রাফিক জানকারী কহিমা টাউন কারণে আগলা জানকারী ট্রাফিক লা ওপরে মান আনি দিয়া হব 4 বাজি আদারি এফ এম ট্রাক ব্যান্ড 103 মেগাহার্টজ পড়া
0: এফ এম ট্রাক ব্যান্ড News, music, and entertainment.
2: This is FM 103
0: MHz.

0: Ladies and gentlemen, wrapping up our local talent show with Kekre Ria's Destination. Stay tuned because right after this, it's going to be your traffic updates and we have your Yuva Valley program.
1: FM Travel Band. News, music and entertainment. This is FM Travel Band. FM 103 megahertz.
0: Hello and namaskar listeners kan apne anhuniya se akashvani ko hima fm dragoban 103 megahertz par aru itia anidia se apne han laga traffic jankari aru itu do mohanla last traffic jankari ase kohima town karne itu sham karne 5 baji laga traffic jankari ase tuman itia note kohima koina kushi kole du nagaland civil secretariat fani koi ase south kohima huishi kole du pr hill la rasta ja fani koi ase তো এতিয়া মান মংখলা বা পি এইচ কিউ জাংশন লা রাস্তা ফানি চাইছি গুলে নর্থ ফানি আর সাউথ ফানি দুইটা দিবি ট্রাফিক তো হালকা আছে আর পি এইচ কিউ জাংশন বা মেজর জাংশন তাতে বি চাইছি বলে ট্রাফিক তো হালকা আছে নর্থ আর সাউথ দিবি টিসিপি টু রাজো পয়েন্ট টু সেন্সাস পয়েন্ট হাই স্কুল জাংশন টু সেন্সাস পয়েন্ট এন এইচ এ কে জাংশন টু সেন্সাস পয়েন্ট এই রাস্তা খান সব দিবি নর্থ আর সাউথ বি এটার কারণে এই ট্রাফিক তো হালকা আছে মই রিপিট করে আছে রাস্তা খান নাম তো মংখলা জাংশন মংখলা টু পি এইচ কিউ জাংশন টু মেজর জাংশন টিসিপি টু রাজো পয়েন্ট টু সেন্সাস পয়েন্ট হাই স্কুল জাংশন টু সেন্সাস পয়েন্ট NHAK Junction to Census Point. Itu rasta khan sob tibi north aru south. Duita dibi traffic to halka ase. To aji Kohima town la traffic update to bishi bhal ase. Aji la traffic to man smooth, man halka ase. Sob tibi to apne aram ra jabo parbo. May you have a drive that is smooth. May you have a drive that is safe. Aro jurina thake bhi FM Tragopan 103 megahertz de. Ite apne khan de man traffic jankari di thake. Morning hoishu gulido.

0: দশ বাজিবা লইনা বারো বাজি তাক শুনিব পায়। সানডে হৈছে গলি দো তিন বাজিবা লইনা পাঁচ বাজি তাক কহিমা টাউনলা ট্রাফিক জানকারী মহান আনি দি থাকে। তো শুনি থাকিবি মহানলাদে আৰু জুৰি না থাকিবি কইনা মাং কৰি আছে।
1: News, music and entertainment. FM 103 megahertz.
2: আজিকালি কাৰ্বনেটেড বিভাৰেজেছ খান খাটো বেছি হৈ যায় আছে, স্পেচিয়েলি বাচ্চা খান আৰু নজাৱান খান লগাৰ মাজতে। ইটো খাটো গাঁও নিমিতে ভাল নাই, কিলে কৈলে ইটো কাৰ্বনেটেড বিভাৰেজেছ খান্তে কেলৰিজ বেছি থাকে আৰু নিউট্ৰিশ্যন বি একো নাপায়, কিলে কৈলে ইটো ড্ৰিংকছ খান্তে ভাইটামিনছ আৰু মিনাৰেলছ খান নাথাকে। রিসার্চ করা টাইমতে পাতো ইটু কার্বনেটেড বিভারেজেস খান্তে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাতো ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একে তেলটু বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটু পারা কিসিম বিমারী উলাই দে, যুন্তু খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি। কনজিউমার্স খান লাগা হেলথ বাঁচাই কিনা রাখব কারণে এফ এস এস এ আই পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপনি লাগা হেলথ বাঁচাই কিনা রাখবলে ইটু কদম খান লবি, ফ্রাই করবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াটা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খা লওয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি, সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে, ফ্রাই করিয়া সময়তে খা লওয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বারবার উলাই থাকিবি, ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না উলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি। ইটু জানকারী দিয়ে আছে স্টেট ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: FM Dragoban
3: 103 megahertz.
1: News, music and entertainment.
3: This is FM Dragoban.
1: FM 103 megahertz.
0: Good evening, listeners. Now at your FM Dragoban only at 103 megahertz, that is broadcasting to you live from Akashvani Kohima. It is time for your Monday morning, Monday afternoon or Monday evening. Yes, Monday evening edition of Kaleidoscope. And this evening we have a very special program. I'm so excited and looking forward to hearing. I hope you'll be staying connected with us because it's going to be a beautiful program. It's the Yuva Vani with their program that is an interview with Gevele Slusher, who is a fashion designer, and this is done by Kipule and Longsala. So I hope you will stay tuned, stay connected to FM Dragoban as we enjoy this beautiful evening with the Yuvavani program, as said by Kevele, the fashion designer.

0: Well, my dear friends, I'm calling the next caller to cancel. Hello?
1: Hello?
0: Hello, who is on the line?
1: Hello, sir, namaskar.
0: Namaskar. Jogendra Rambi, who is this?
1: Bahai, sir, my Bimalji Asan.
0: Achara,
1: Bimal Basumatari.
0: Okay, Bimal Basumatari, program this is Agat Kuria, sir. Aro, go, Aji Kundu Git, Hunipo Monjay, sir.
1: Aji, sir, Mukhuler Kati Asana.
0: Full or kati, yes.
1: Tare ekta gana sunale hobo.
0: Acha.
1: Kono koi dibo suna apni?
0: Moi koi diyeche. Full or kate. Dhire dhire pyar ko ekta ase. Preme ashik awara ekta ase. I love you ekta ase. Dhire dhire hausla ekta ase tumse milne ko dil karta hai ekta ase aur last day maine pyar tumhi se kiya hai ekta ase kono kit
1: tumse milne ke dil karta hai to
0: acha kono kit mile bole dil karta hai
1: ha
0: apni kono ke log pabule ki ba mon jaye asne ki
1: log pabule to tenaka nai thake se amar sathi khan ase na sathi khan ki ba amar friend ki ba mon kon thake apna ko mon kori thake to
0: acha aro bimal pasmatri moi ekta kotha kobo apna dat nagamis kwa manu ase na ki
1: amar ya nai sir amar usorote enoka naga manu nai ase
0: to apna man thuniya apra nagamis kotha koi ase kot pra hi kise na
1: apni koi
0: agashwan
1: apna laga koi thake na sir apnar ta alag alag kise
0: acha
1: apna kotha to huni bahut bhal thakise bhal lage
0: acha to ভালো আছে থ্যাংক ইউ সো মাচ ফর কলিং পিমাল বসুমাত্রী আর
1: নাম অমল বসুমাত্রী
0: ওকে
1: আর ফাইকন মুন্ডা রমেশ পাত্র রকুবিলা মিঠা অঞ্জলি বসুমাত্রী সুমিতা বসুমাত্রী
0: আচ্ছা বিমল বসুমাত্রী মই কই দিব মিঠা নহয় তুমি ওকে আর কব
1: আর অঞ্চলা বসুমতারি আর রমেশ প্রজাপতি আমার বহু আছে বরমবীর এনেকুৱা আমার বহু লগরিয়া খান আছে সকলকে মই নাম পাহরিলো সবকে মই গীতটো উপহার দিলো স্যার লগতে আপনাক
0: ঠিক আছে আর আজি আপনি সিলাই কাম করে আছে নয়
1: হয় স্যার মই দোকানের পর আহিলো ঘরতে
0: তো আজি দোকান বন্ধ হল হল
1: হয় স্যার মই রাতেপুৱা অলপ ধান রুলো তারপর পথাৰ হওয়া আহি পিনি দোকান গৈ আহি এতিয়া ঘরে আহিছো স্যার
0: আচ্ছা তো আজি বিজনেস কিনি গা থাকিছে
1: বিজনেস তো অলপ বারিষা বতর থাকিছে না স্যার আমার এটি অলপ গাঙ্গলিয়া জায়গা আছে তো এখানে অলপ থুলমুল চলিয়ে আর অলপ অলপ
0: ঠিক আছে ভাল কথা আছে থ্যাংক ইউ সো মাচ আপনি গোটে খোটা পাতিছে ভাল লাগিছে এতিয়া শুনিবলে আপনার রিকুয়েস্ট করে
1: ধন্যবাদ স্যার ধন্যবাদ
0: ওকে ইউ ওয়েলকাম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস ধীমাজী আসামরা মিখান লাগার রেগুলার লিসনার বিমল পাসুমাত্রী তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি এখান শুনি হব ফুল অর কাতে ফিল্মরা কুমার সানু আর আলকা একনিক লাগাবাস্তে দিয়েছে মিউজিক দিছে নাদিম আর শ্রাবণ লিরিক্স সান

0: এই গুরুয়ে একটু গান গাই দেয়ার
1: এই গুরু তো
0: অ অ অ
1: ওকে আৰু কোন কোন কি টিকেট কৰি দিব মন আছে
0: অ মই বন্ধু এটা ডাকবা মানুহ আছে
1: ওকে কব
0: কি হাই ইন্টি আছে আৰু যোগান ধৰোঁ পিক ৰমেশ পত্ৰ হাইকো মুদ্দা অঞ্জলি মুস্তাৰী বিৰেণ হাংসি
1: ওকে
0: আৰু ইমান হে ছাৰ
1: আচ্ছা চিকাৰী ৰম্পাৰ আজি কি কাম কৰি দেখিছে
0: মই আজি কাম গৈছিলো আজি কিয় হে আহিছিলে
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আর আপনি লাগা রিকোয়েস্ট করা গীত শুনব দেই
0: আচ্ছা ঠিক আছে
1: ওকে বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস সিখারি রংফার আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে তাই রিকোয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব ওয়াক্ট কে আওয়াজ ফিল্মরা আর আশা ভোসলি আর কিশোর কুমার অবস্থে মিউজিক দিছে পাপিলারি লিরিক্স ইন্দিবা শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: Well, my dear friends, আমি খালা করে নেক্সট কলার থাকি আছে। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, হু ইজ অন দ্য লাইন?
1: আই এম অবিনাশ ফ্রম নর্থ ইস্ট ত্রিপুরা।
0: ওকে অবিনাশ, প্রোগ্রামে স্বাগত হ্যায়। এন্ড টেল মি, হোয়াট সং ক্যান আই প্লে ফর ইউ টুনাইট?
1: জি, আজ মুঝে শোনা দিজিয়েগা মুভি কা নাম রহেগা ঘায়ল।
0: ঘায়ল
1: জি। ওর ইসমে গীত হে सोचना क्या, जो भी होगा देखा जाएगा।
0: अच्छा।
1: जो हो ना होगा, होगा वही

0: আচ্ছা, আদো আপনার ওসরে 4,000 তো সরকার বা ইকু পানি লাগা অবস্থা ইকু নকরে?
1: আছে একটা হলে বি ইমান ভাল নহয়, ইরিগেশন একটা নাম নাম হে ইরিগেশন আছে।
0: আচ্ছা,
1: তত পানি না পায় আমি লাগা খেতি মাটিতে বি পানি না পায়।
0: আচ্ছা, বেশি হার্ড ওয়ার্ক করে আছে আপনি কান, আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনি এই লাগা কাম লাগা উপরে কথা কই থাকার কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে, আর এটা শুনব আপনি লাগা রিকোয়েস্ট গীত। আর আজি তো হলে আপনি লাগা আপনি লাস্ট লাকি কলার থাকি আছে, তো আজি লাগা প্রোগ্রাম তো হলে আপনি লাগা গীত লগতে ইয়াতে সাম আপ করে দিয়া হব, তো শুনি কিনা এনজয় করবে। আর কোনবা লাগা নাম লব মন আছে আপনি? ওকে,
1: শিকাই রমভাই,
0: আচ্ছা
1: রমেশ পাত্র, প্রণব পাত্র, আপনার তেলি,
0: ঠিক আছে যোগেন্দ্র রম্পি আপনার খোটা পাতিছে ভাল লাগিছে, এতিয়া শুনিব দেই।
1: ফোন রিসিভ করার কারণে আপনাকে থ্যাংক দি আছে।
0: আহা, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইয়াতে আমি খান লাগা লিসনার যোগেন্দ্র রম্পি 4,000 কার্বি আংলং তাই হি রিকুয়েস্ট করে লাগা গীত লগতে আমি খানি এই লাস্ট গীত বাজাই দিয়া হব। সো বিফোর আই প্লে দ সং আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক অল আর লাভলি অ্যান্ড অসম লিসনার্স, ইউ নো ইয়োর লাভ ফর মিউজিক থ্রুলি মেক্স দিস প্রোগ্রাম ভেরি স্পেশাল অ্যান্ড গিভস দ্য স্পিরিট অফ রেডিও আর লাইভ এভরি ইভিনিং। সো উই হোপ দিস মেলোডিজ টু নাইট ব্রড ব্যাক beautiful memories, smiles and moments of happiness wherever you are listening from. আর আপনি খান লাগা কোনবা ফোন ট্রাই করে আছে হলবি যাতে ফোন লাইন পা নাই করলে নেক্সট টাইম যি হলবি আর বি ট্রাই করবি নেক্সট টাইম আমি খান লগ পাওয়া হবো। তো থ্যাংক ইউ সো মাচ আপনি খান কোন কোন কল করেছে আপনি খান সবকে বেশি খুশি পা জানাই দিয়েছে। লাস্ট গীত শুনিবি মোহরা ফিল্মরা পঙ্কজ উধাস আর সাদনা সরকামা বাস্তে, মিউজিক দিছে বিজু শাহ, লিরিক্স এন্ডেভার। আর এই গানা শুনিয়া পিছতে আপনি খান 7:10 হলে নাগামিস্ত রিজনাল খবর দিয়ে শুনব। তো লিসনার্স শুনি কিনা এনজয় করবি আর হ্যাভ এ গ্রেট আওয়ার্স এহেড।

0: Region branch hisabe banai dibole ase. Land resources department pra project implement koribole ase. Afsari Kutaguri, Donna Medicis, India Brakosi, Har State Karni, Ita Unique Selling Proposition Initiative to Pejan Kori, Nagaland Karni, Coffee Identify Kuribili Aro, Kisan Kanlukudi Value Chain Di, Dangor Hisabi Kam Kuribili, Dibulia Se. Governor Nand Kishore Yadavpa, Nagaland Di Learning Outcomes, Sudhar Kuribili Aro School Governance, Takut Kuribili Aji Janadi Se. School Education Department laga ekta high level review meeting lok bahaban koihmati charja kore tarbra state educational programs kan bhalpra implement kore boli koise meeting bra state etia school education laga state stay student enrollment teacher strength governance structures aru initiative pra learning outcomes sudhar kore diboli milaikina dorkar rakhi ase Officials bra, Education Management Information System bra, Data Driven Governance must put credibly botli khandi jankari janai se. Dorkar programs charja kuria de free textbooks, uniforms or learning materials kan. Sorkar school si bha credibly. Nagaland Education Project, The Lighthouse or Nectar niche de PM Pushan scheme implement credibly thakya khan milagina charja kuri se. Governor ba education laga quality naru kigena uthai dibali aro sorkar programs ba students lokoti pungchai dibali mono thai dise senior officials kan director of school education NBSE SCERT NECTAR aro samakra shiksha ba meeting di jokloi se agriculture Advisor Mathangyan Thanba, Rubber Board of India Logoti, ETA planting season somoy, Nagaland, rubber planting materials, Bishi Komti Thakya to Site Bali Anurodh Kurise. Executive Director Rubber Board Logoti, Ekta Chitidi Shri Yanthanba Kuise ke, rubber cultivation to Nagaland Kamai Karne, Dorkar plantation crop Hisabi Thakya se. Tabra Kuise ke Dimapur Regional Office Nishidi, Mati, 7000 hectares Nishinado, Nutan plantation Karne Thakya Kuriade, Kali 25% nishna planting materials kan thaki kena growers majude bishi chinta thaki ase kisan kan nokson koribuli thakya janagina advisor bar rubber board lokoti pondobos korigina nagaland lokoti zaruri hisab planting materials dekina state livelihood or tokobisa unoti laga source hisab rubber cultivation laga growth ti madad dibuli onurodh korise Agashwani Kohimabra, Apni Khan Lokodi, Kobor Anidia Se. Taza Kobor Nibokarni, Amikanlaka Extendals, AIR News Alerts, or AIR underscore Kohimadi follow Kuribi. Apni Kanba Idu Kobordo, News on Ear App or YouTube channel, AIR News Kohimabra, Hunibuli Babo. Welcome back, Apni Khan Samlaga Kobor Hunia Se. Tourism Department ba itulaga dorkar initiatives kamiyap aru ahitakya samoy karni plans tu ekta review meeting Governor Nand Kishore Yadav logoti Lokbhavan Koihimati aji rakhya samoy present korise Secretary Tourism Enchampimbo Lothara State Sustainable Ecotourism Cultural Tourism aru Community Based Tourism barhai dibole janaise Officials pra dorkar destinations di Zuko Valley Khonoma Green Village Mount Saramati aru Tizipi Graft Village milai Gina Janaise officials prakusiki Nagaland Saldi 2.25 lakh Nishina domestic tourist Ahiadi, 2000 bra Pang Sazar Nishina international tourist kan Milagina Hutai Ahiase. Department pra ekta infrastructure projects kan. State aru central schemes nechidi banai thakya aru ahithakya projects de ropeway connectivity do Kisama Heritage Village aru Zuko Valley majidi banai dibuli milaikina jankari khan janai dise itubra connectivity loko juriya duk aru mazbut marketing strategies karone dorkar khan janai dise Governor Yadav pra department laka kam de mon khushi janai si aru tourism infrastructure takut karigina Nagaland to alak alak culture aru natural heritage karne unique destination hisabi dikhai dibali mono thai dise Nationwide IAC campaign do PM Janman aru DAJGOA nichide aji Wukha district shuru karigina Sorkar welfare schemes kan bishi to tribal communities aru vulnerable tribal groups majide pungjai dibali ase সপ্তাহলম্বা কেম্পেইনটো মে 25 তারিখ তক ডিস্ট্রিক্টে জারি রাখবলে আছে। এটা কোঅর্ডিনেশন মিটিং সময়তে ডেপুটি কমিশনার কিম মাথং চাংলাওপরা কৈছে কি কেম্পেইন সময় লাইন ডিপার্টমেন্টস বা একটিভিটিস কান ডোর টু ডোর কেম্পেইনস যাবলে হেলথ স্ক্রিনিং, পাবলিক হিয়ারিং, গ্রিভেন্স রিট্রিজাল, লাইভলিহুড প্রমোশন আর স্যাচুরেশন ক্যাম্পস কান রাখবলে আছে। ভারতীয় জনতা পার্টির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং ডিমাপুর আর পেরেন ডিস্ট্রিক্টস কারণে আজ ডিমাপুরে শুরু করেছে। অফিসার ডি কোঠাকুড়ি বিজেপি লিডার আর পিএইচডি মিনিষ্টার জেকব জেমহমিপ্রা কৈছে ইনিশিয়েটিভ ন্যাশনাল লেভেল লাগা ভাগটি রাখি কেনা পার্টি মেম্বার্স আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস লগতে পার্টি লাগা ইতিহাস, আইডিওলজি আর ন্যাশনাল আউটলুক টি শিখাই দিবলে আছে। বিকশিত ভারত 2047 লাগা স্বপ্নাদি ধরে কেনা তাইপর নাগাল্যান্ডে পার্টি মেম্বার্স লগত নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, ইন্ডিভিজুয়াল লাস্ট লাগা গাইডিং ফিলসফি মানি বলে অনুরোধ করে লোকাল দোকানবি মন্দি কিনা সামনা করে বলে কয়েছে। অ্যাডভাইজার এইচ সিট্রং কিউ সাংটাম্বরাবি প্রোগ্রাম দি যোগ লৈছে। আর নাগাল্যান্ডবা সেকেন্ড মেঘালয় ওপেন টেকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপটি বেশি ভালবা খেলে কিনেছে। জুন তো শিলংটি মে 15-17 তাক রাখি কিনা সব মিলাই কিনা 33 মেডেলস জিতিছে। নাগাল্যান্ড টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন নিয়েছে 38 মেম্বার স্টেট কন্টেনশন বা 13 গোল্ড, 12 সিলভার আর 8 ব্রঞ্জ মেডেলস জিতিছে। কোচ বিসাপিও বিসিএরা বেস্ট কোচ অ্যাওয়ার্ডটো পাইছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে। মিশন কফি অব নাগাল্যান্ড লাখো করে কিনা কিষাণ কান কামাই বাড়াই দিবলে আছে। গভর্নর নন্দ কিশোর ইয়াদাপরা স্কুল গভর্নেন্স আর লার্নিং আউটকামস মজবুত করে দিবলে কয়েছে। অ্যাডভাইসার মথং গেন্ধানবরা নাগাল্যান্ডের রাবার প্লান্টিং মেটেরিয়ালস বেশি কমতি থাকে জানাইছে। আর নাগাল্যান্ডবরা সেকেন্ড মেঘালয় ওপেন টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপটি ডাঙর কামিয়াব হয়েছে। ইটোর লগত আজি সামলাগা খবর ইমান শেষ করে আছে। শুনে থাকিবি আহিয়াকালি ফুজো 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে। গুড নাইট।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

0: challenges tied to connectivity and need for stronger marketing strategies. Governor Yadav appreciated the department's efforts and encouraged continued measures to strengthen tourism infrastructure and showcase Nagaland as a unique destination for its vibrant culture and natural heritage. The nationwide IEC campaign under PM Janman and DA JGUA was launched in Walker District today, aimed at ensuring saturation of government welfare schemes, especially among tribal communities and particularly vulnerable tribal groups. The week-long campaign will continue till May 25 across the district. Deputy Commissioner K. Mathang Tsanglao said during the campaign, line departments will conduct activities such as door-to-door campaigns, health screening, public hearing, grievance redressal, livelihood promotion and saturation camps. The Bharatiya Janata Party began its Pandit Deen Dayal Upadhyaya district level training for Dimapur and Paran districts today in Dimapur. Addressing the event, BJP leader and PHED minister Jacob Jimomi said the initiative was part of a national level effort to educate party members and elected representatives on the party's history, ideology and national outlook. Referring to the vision of Viksit Bharat 2047, he urged party members in Nagaland to follow the guiding philosophy of nation first, party second, individual last, while also addressing local concerns with sincerity. Advisor H. Setrongyu Santam also attended the program. And in sports, Nagaland delivered an impressive performance at the second Meghalaya Open Taekwondo Championship held in Shillong from May 15 to 17, winning a total of 33 medals. The 38-member state contingent under Nagaland Taekwondo Association secured 13 gold, 12 silver and 8 bronze medals. Coach Visabiu Peseye was also honored with the Best Coach Award at the championship. Now, to end the news, here are the main points once again. Mission Coffees of Nagaland launched to boost farmers' income. Governor Nand Kishore Yadav calls for stronger school governance and learning outcomes. Advisor Mathang Yantan flags acute shortage of rubber planting material in Nagaland. And Nagaland shines at second Meghalaya Open Taekwondo Championship. That is all we have in this evening news bulletin. We will be back with the morning English news at 7:30 tomorrow. Good night.
1: FM Tracker Band
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tracker Band.
1: FM 103 MHz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়েল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
4: দংাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লোয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম ওলাই যায় আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায় কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কইলে কুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয় শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কিনে পাকিবলে দিয়া খান হব পারে আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলাবলে ইয়াদ করিবি ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পারা পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে
5: A hangang angang HIV asar AIDS prevention and

প্রকমদ গোহনি হব কে কে লাগা একদম ফ্রেশ অবস্থে কাইটস ফিল্মরা মিউজিক দিছে রাজেশ রোশন লিরিক্স নাসি ফরাস হুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস